0: মাটিতে জীবন, এই মাটিতে জীবন ছবি, তো জীবন ছবি আঁকি আঁকি,
1: இது ரெண்டு முறை வரும்.
0: ஆக்கி ஆக்கி மோசிலோ.
1: இப்ப முதல் சரணத்தை எழுதிக்கலாமா?
0: தூர் ஆகாஹார், ஆகாஹார், தூர் ஆகாஹார், ரோஹன் কিয়নু, লাগে লাগে, সাগর তলির, সাগর সাগর সাগর তলির, সাগর তলির, মানিক কিয়, মানিক কিয়, নু মানিক কিয়নু, লাগে লাগে,
2: লাগে লাগে,
0: আহা আহা,
2: আহা আহা,
0: মাটির বুকুত,
2: মাটির বুকুত,
0: হ্যাঁ মাটির বুকুত, মনোর মালতি, বুটলো
2: বুটলো,
0: মনোর মালতি বুটলো, এই মাটি রে মরমতে
1: এডিটিংলা। এবার রেন্ডাওদে চরণম,
0: মনোর
2: মনোর
0: করনি রে,
2: করনি রে,
0: হুরর হুরর পাপরি রে, পাপরি রে আজি,
2: আজি
0: হুকুমার,
2: হুকুমার
0: থাপো,
2: থাপো
0: নাহুজুয়া,
2: নাহুজুয়া,
0: হুকুমার থাপো নাহুজুয়া, সুন্দর
2: সুন্দর,
0: হুদিনর হুদিনর,
2: হুদিনর
0: নতুন
2: নতুন
0: দৃষ্টি,
2: দৃষ্টি
0: দৃষ্টি, কোনো
2: কোনো
0: না হুয়া,
2: না হুয়া।
1: সরি, পাটা কত্তগা আরম্ভিকলাম।